0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: यो अघिल्लो सांगीतिक भेट यहाँहरूलाई गायक कलाकार विश्व नेपाली संगीत रचना आनन्द राईको अनि शब्द रचना भूपेन्द्र खड्काको।

0: प्रसिद्ध संगीतकार बप्पी लहरीले संगीत क्षेत्रमा दिएको अतुलनीय योगदानका लागि उहाँले धेरै सम्मान र पुरस्कार प्राप्त गर्नुभएको छ, जसमा फिल्म फेयर लाइफटाइम एचिभमेन्ट अवार्ड पनि समावेश छ। उहाँ आफ्नो विशिष्ट सुनका गहनाहरू र कालो चश्माका कारण पनि विशेष रूपमा चिनिनुहुन्थ्यो। 15 फरवरी 2022 बप्पी लहरीको निधन भए पनि उहाँका गीत संगीत सृजनाले संसारभरिका करोडौं संगीत प्रेमीको मनमा सदैव जीवन्त रहनेछन्। यही प्रेरणादायी व्यक्तित्वलाई सम्मान गर्दै आजको कार्यक्रम यतिमा नै समाप्त गर्दछौ। फेरि अर्को विशेष प्रस्तुति लिएर भेट्नेछौ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার গোয়া বিধানসভায় তপশিল উপজাতিভুক্তদের জন্য আসন সংরক্ষণের বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। ইউপিআই লেনদেনে ব্যাংকগুলিকে শুল্ক আদায়ের অনুমতি দিতে লোকসভায় একটি বিল পাশ হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা চালাতে ঝাড়খণ্ডের বিক্ষোভরত পড়ুয়ারা 11 সদস্যের দল গঠন করেছে। আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের তানভীর শর্মা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় রক্ষিতা রামরাজের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়েরও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজন।
2: হ্যান্ডলুম ডে মানানে কা মতলব হ্যায় কি হর গরিব পরিবার বুনকর পরিবার জো আপনে হাতো সে আপনি ছোটি ছোটি ঘর মে লুম পর কপড়ে বানাতে আর আপ ভি তো ইস প্রকার সে এক হ্যান্ডলুম কি ভ্যারাইটি কে সাথ GRWM ভিডিও করকে জরুর দুনিয়া কে সামনে আপনি বাত রাখ সকতে হ্যায় হ্যান্ডলুম কে লিয়ে লোগো কো প্রেরিত কর সকতে হ্যায় হামারা কাম হ্যায় আত্মনির্ভর ভারত বানানে কে লিয়ে হামারে ইন ছোটে ছোটে ছোটে গরিব পরিবারো কো ভি আর্থিক রূপ সে সমৃদ্ধ কর।
1: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালের সন্ত কবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সার্কুলার জৈব শক্তি প্রকল্প গোবর্ধন অনুমোদন করেছে। এর জন্য মোট বরাদ্দ করা হয়েছে 23,731 কোটি টাকা। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে 1.5 লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
3: কম্প্রেসড বায়োগ্যাস CBG ইসকা প্রোডাকশন এক ডেকেড কে অন্দর 10 গুণা বাড়ানে কা টার্গেট করিব 5 MMSCMD প্রোডাকশন কে লেভেল তক পৌঁছানে কা ইসমে টার্গেট লিয়া গয়া হ্যায়। আগর ইসকো হম এনভায়রনমেন্টাল পয়েন্ট সে দেখে তো দিস উইল সেভ অবাউট 40 মিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন করিব 75,000 করোড় রুপিস ন্যাশনাল GDP কো জয় অ্যাড হোগা অর অবাউট 1.5 লাখ জবস উইল বি ক্রিয়েটেড বাই দিস প্রোগ্রাম।
1: কেন্দ্রীয় সরকার গোয়া রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে তপশিলী উপজাতিদের প্রতিনিধিত্ব পুনর্বিন্যাস আইন 2025 কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করে।

0: হয়েছে। এর ফলে গোয়ায় বিধানসভা আসনগুলিতে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের পথ প্রশস্ত হল। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী এই আইনটি 6 আগস্ট 2026 থেকে কার্যকর হয়েছে। সংসদে গতকাল অ্যাপ্রোপ্রিয়েশন বা ব্যয় বরাদ্দ বিল 2026 পাশ হয়েছে। আলোচনার পর রাজ্যসভায় বিলটি লোকসভায় ফেরত পাঠিয়েছে। লোকসভায় আগে বিলটি পাশ হয়েছিল। ইউপিআই লেনদেনের চার্জ বা শুল্ক বসানোর সুযোগ নিয়ে লোকসভায় একটি নতুন বিল পাশ হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ প্রদানকারী কোম্পানিগুলো ইউপিআই বা অন্যান্য ডিজিটাল লেনদেনের উপর ছোটখাটো শুল্ক আরোপ করতে পারবে। সরকার জানিয়েছে গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের উপর খুব সামান্য চার্জ বসিয়ে ব্যাংক ও প্রযুক্তি কোম্পানিগুলোর আয় সচল রাখতে এই ব্যবস্থা। এতদিন আরটিজিএস বা এনইএফটি তে শুল্ক থাকলেও ইউপিআই সম্পূর্ণ নিখরচায় ব্যবহার করা যেত। নতুন এই নিয়মে সেই সুযোগ আর থাকছে না। গত মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে আইন সংশোধনের এই বিলটি পেশ করেন। লোকসভায় ধ্বনিভোটে সেটি পাশ হয়েছে। ভারত ও সিঙ্গাপুর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপে চিহ্নিত 8টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতির বিষয়গুলি পর্যালোচনা করেছে। গতকাল নতুন দিল্লিতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে পররাষ্ট্র বিষয়ক আলোচনার 19তম পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন এবং সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের স্থায়ী সচিব লুক গো। জেপিএসসি এবং জেএসএসসি নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়ম সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে আলোচনার জন্য শিক্ষার্থীরা 11 সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছে। এই দুই নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে রাঁচিতে বিক্ষোভ আজ চতুর্থ দিনে পদার্পণ করেছে। 6 শিক্ষার্থী তাদের অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে খবর। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সরকার সরাসরিভাবে অংশগ্রহণ নিতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সারা রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ সহ একগুচ্ছ কর্মসূচির আয়োজনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দেশপ্রেমের আদর্শকে সামনে রেখে কেন্দ্রের এই কর্মসূচিতে সামিল হচ্ছে রাজ্য সরকার।
1: প্রথমবার সমস্ত জেলা মহকুমা পৌরসভা ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
0: মুখ্যমন্ত্রী জানান, 10 আগস্ট দুপুর 3টের সময় কলকাতার ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 31 জুলাই পর্যন্ত 2 কোটি 16 লক্ষ আবেদনপত্র জমা পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। এর মধ্যে 1 কোটি 19 লক্ষ বৈধ আবেদনকারীকে টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানিয়েছেন। তিনি বলেন, বাকি আবেদনগুলি যাচাই করে দেখা হচ্ছে।
1: আমরা এই মাসের 17 আগস্ট থেকে 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব।
0: অসমে বন্যায় এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 97 দাঁড়িয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী গোলাঘাট ও উদালগুড়ি জেলায় গতকাল 2 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে রাজ্যের 15টি জেলার 1,68,000-এর বেশি মানুষ বন্যা কবলিত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে গোলাঘাট, শিবসাগর, উদালগুড়ি, কামরূপ মেট্রো, নওগাঁ ও ধেমাজি। 480টিরও বেশি গ্রাম এখনও জলের তলায়। কয়েক হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে শিবসাগর, গোলাঘাট, জোড়হাট এবং চড়াইদেওয়ের মতো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে জল নামতে শুরু করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে। ওভাল অফিসে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ইরানের পক্ষে এই পরিস্থিতি বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া কমানো এবং বার্থ ট্যুরিজম রোধে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন। গতকাল ওভাল অফিসে বক্তব্য রাখার সময় ট্রাম্প এ বিষয়ে সুপ্রিম কোর্টের

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

ভর্খরে শুনেভো ইয় লোকগীত স্বর চন্দ্রদীপ ওয়াইবা সুদীপ ওয়াইবা নি যমুনা দেবনক সমূহ স্বরমা কার্যক্রমক ইয়র্ক প্রস্তুতি আধুনিক গীত প্রণয় গুরুঙ্ক স্বরমা।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: जय जवान कार्यक्रम में सुन्नुहोस् यो पहिलो गीत चलचित्र ज्वेल थीप बाट किशोर कुमार अनि लता मंगेशकर को युगल आवाज में र यस गीत को शब्द अनि संगीत रहेको छ मजरू अनि एसटी बर्मन को।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: श्रोतागण अहिले सुन्नु हुँदै थियो गायक संगीतकार अशोक राईको निधनमा एक श्रद्धांजलि कार्यक्रम। अहिले समय 7:15:40 भइरहेको छ र अब सुरु गर्न लागिरहेको छौँ आधुनिक गीतको कार्यक्रम सुर संगम। र यहाँलाई आज हामी सुनाउनेछौँ कविता थापाको आवाजमा केही आधुनिक गीतहरू।

0: entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh.
1: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত রাতে টেলিফোনে কথোপকথনের বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ইসরায়েলের দিক থেকেই ফোন কলটি করা হয়েছিল। সে দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক বিদ্যমান বলেও শ্রী জয়সওয়াল উল্লেখ করেছেন। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে। উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য চব্বিশ ঘন্টা হেল্পলাইনও খোলা হয়েছে। গত কয়েক মাস ধরেই এই হেল্পলাইনগুলি চালু রয়েছে। আন্তর্জাতিক জলপথ নিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে বলে তিনি জানান। নাগরিক পরিকাঠামো, যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর লক্ষ্য রেখে চলেছে। ভারত আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন আয়োজনের বিষয়ে সরকার আগ্রহী। যত দ্রুত সম্ভব এই সম্মেলনের সম্ভাব্য দিনক্ষণ স্থির করা হবে বলেও জয়সওয়াল জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। সরকার বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসি স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের প্রতিনিধিত্ব আরও সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। ইউএনএসসির পাঁচ স্থায়ী সদস্য দেশ সহ বিভিন্ন দেশের কাছেও মন্ত্রকের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বলে কীর্তিবর্ধন সিং জানান। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছ থেকে পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে সমস্ত বিলের অর্থ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডসের মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিসি মাধ্যমে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সকালে রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের শহীদ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভায় এই উপলক্ষে নিরবতাও পালন করা হয়। পরে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর শ্রী রাধাকৃষ্ণন চিৎকার চেঁচামেচির মধ্যেই শূন্যকালের কাজ শুরু করেন। বেশ কিছু সদস্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার জন্য উত্থাপনের দাবি জানান। হৈহট্টগোলের মধ্যেই সভা প্রথমে দুপুর ১২টা এবং পরে দিনের মতো মুলতবি হয়ে যায়। লোকসভাতেও সকাল ১১টায় অধিবেশনের শুরুতে অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, নিরাপত্তাকে ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, গত কয়েক বছরে গৃহীত বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের জন্য রেল দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, 2015-16 সালে যেখানে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল 135, 2026-27 আর্থিক বছরে তা এ পর্যন্ত নেমে 2-এ এসেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ই বাজার বা জেমির মাধ্যমে গত ১০ বছরে মোট 20 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে। সরকারি ক্রয় ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসনের মাধ্যমে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে 2016 সালের 9 আগস্ট

0: জেম চালু হয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে জেমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কুমার জানান, 2016-17 অর্থবর্ষে জেমের মাধ্যমে ব্যবসার পরিমাণ ছিল 422 কোটি টাকা, গত এক দশকে তা বেড়ে 20 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। আইআইটি দিল্লির এক সমীক্ষা অনুযায়ী জেমের মাধ্যমে বিক্রি হওয়া 74% পণ্যের দাম অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ইন্ডিয়া মার্টের তুলনায় অনেকটাই কম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। 3টি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানান, সরকারের গৃহীত উদ্যোগের ফলে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে যাচ্ছে।
1: हमारे हथकथा सेक्टर में भारत की रूरल प्रीवियन इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए हैं। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপাত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞার সূচনা করবেন। পশ্চিমবঙ্গে আগামী 16-17 সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আয়োজন করা হবে। নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 33তম এই বিজ্ঞান কংগ্রেসে দেশ বিদেশের বিজ্ঞানের গবেষক ও ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা জালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। আসানে আয়োজিত এই প্রতিযোগিতায় রক্ষিতা আজ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় তানভি শর্মাকে হারিয়ে দেন। অন্যদিকে শীর্ষ বাছাই হিনা আকেচিকে হারিয়ে অস্মিতা সেমিফাইনালে পৌঁছেছেন। আগামীকাল অস্মিতা এবং রক্ষিতা একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়েছে। লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর সংসদে আজ এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতীয় শাটলার রক্ষিতা রামরাজ এবং অস্মিতা জালিহা মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: समाचार पछि पुनः स्वागत छ आकाशवाणीको खरसाङ केन्द्रमा। समय अहिले 7:45 अनि 13 सेकेन्ड भइरहेको छ र अब प्रस्तुत गर्न लागिरहेछौँ भुटानी कार्यक्रम अन्तर्गत भुटानी गीत। पहिले सुन्नुहोस् यो छोटो सन्देश।
3: কাগজ কলম নয় এইবার মোবাইলের, এটি নতুন উদ্যোগ। হিসাব নিকাশের তথ্য

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: বিশ্বাস।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।